0: সংগীত, নাটক, খেল আৰু প্ৰতিটোপলৰ নিৰ্ভৰযোগ্য বাতৰিৰ সৈতে আমাৰ ৱেবছাইট akashvani.gov.in ত নতুন ভাৰত নৰূপত আকাশবাণী।
1: বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্ৰমৰ ভিত্তিত ছাত্ৰ-ছাত্ৰীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান। প্ৰচাৰৰ সময় প্ৰতি সোম, বুধ আৰু শুক্ৰবাৰে বিয়লি 5:45।
2: এক জমানে সে কাহানি হে সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হে বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
3: ডাউনলোড ওয়েভস OTT অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার 1433 ভাস্করাব্দর ভাদ মাহর আজি ছদিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 24 তারিখ। পঞ্জিকার পরা পুয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর দ্বাদশী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 5:02 আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 5:49

0: জোতা নিপিন্ধা হলে ভাল আছিল বুঝছে।
1: পকা রাস্তাত খালি ভরিও খোজ কাঢ়িব টান।
2: বরষুণের অজুহাততে জন্ম পাই শৈশবর এমুঠি স্মৃতি, কাগজের নাও খেল, কচুপাতর ছাতি আর আগ চোতালর টেপটেপিয়া মাটি। এহাত আহল বহল পুখুরীত বিচারি পাইছিল তিনি প্রকারের মাছর দহুত প্রাণী, দরিকনা, চেং, গরৈ। হাতখনকে জাখৈ করে তুলি আনি থইছিল কাঠি,
1: মূরত জাপি বিধি সমদল জুড়িছিল লানি লানি রোয়নি। আইতার আখলর জলপান বান্ধি বরপিতায় গরুহালক সকি আইছিল হাতত এসারিডাল তুলি, পিঠিত জ্ঞান সম্ভার বান্ধি বগলি খোজেরে উলুটা সমদল উলিয়াইছিল পাদুকারে সেটেক সেটেক করে।
3: পাত খালালৈ বোলো বরষুণের বতর মই নানুঠে মতর।

0: মন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রীগুলো মৃত শিশুকটির নিকটাত্মীয় 5 লাখ টাকার এককালীন সাহায্য ঘোষণা করেছে। মেঘালয়ের মাজত আজি বাহনের চলাচল স্বাভাবিক হয়েছে। কালি প্রতিবাদকারী খাসি ট্যুরিস্ট ট্যাক্সি এসোসিয়েশনের সঙ্গে মেঘালয় সরকারে করা আলোচনা ফলপ্রসূ হওয়ার পরিপ্রেক্ষিত সংগঠনটে প্রতিবাদী কার্যসূচী প্রত্যাহার করে চালকসকলকো ভুল বুঝাবুঝির পৰা আঁতৰি পূর্বর দরে যাতায়াত করবলে আহ্বান জানাইছে। এতিয়ারে পৰা শিলংত বাহন প্রবেশের ক্ষেত্র চালক সন্থায় কোনো বাধা নিদিয়ে বলে প্রকাশ করেছে। অহা 10 সেপ্টেম্বরত মেঘালয় সরকারের আয়ুক্ত সচিব পর্যায়ের দ্বিতীয় লানি বৈঠক অনুষ্ঠিত হব। চালক সন্থায় প্রকাশ করা মতে একাংশ অসাধু মানসিকতার লোক এই কার্যত জড়িত আছিল, যদিও মেঘালয়ের শান্তিপ্রিয় জনতায় কোনো কারণতে চুবুরিয়া রাজ্যের সঙ্গে অশান্তির বাতাবরণ সৃষ্টি করবলে নিবিচারে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড চাংমাই ট্যাক্সি চালক সন্থার এই সিদ্ধান্তক আদরণি জানাইছে। তেওঁলোকৰ সৈতে ফলপ্রসূ আলোচনাত অংশ লওয়ার বাবে তেওঁ উপ মুখ্যমন্ত্রী এছ ধরক ধন্যবাদ জ্ঞাপন করে। তেওঁ কয় যে অসমৰ সৈতে যান বাহনের যাতায়াত সুচল করে তুলিবলৈ সকলো ব্যবস্থা লওয়া হব আর পর্যটকসকলৰ সুরক্ষার দিকটো দৃষ্টি রখা হব। সীমান্ত উন্নয়ন মন্ত্রী অতুল বরায় অসম আর মেঘালয়ের মাজত যান বাহনের চলাচল পুনের স্বাভাবিক হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমযোগে প্রকাশ করে বিগত সময়সত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ক্ষেত্রত দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড চাংমাক ধন্যবাদ জ্ঞাপন করেছে। কেন্দ্রীয় সরকারে ব্যবসায়িক সুচলতার বিকাশের বাবে চিকিৎসা সা সঁজুলি খণ্ডত নীতি নির্দেশনার সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রালয়ে একটা বিবৃতিযোগে প্রকাশ করা মতে এই সংস্কারের ভিতর 2017 সনের চিকিৎসা সা সঁজুলি নীতির তিনটা ক্ষেত্রের সংশোধনীর বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। চিকিৎসা সা সঁজুলিসমূহৰ বাহ্যিকভাবে বীজাণুমুক্তকরণ পরীক্ষা নিরীক্ষার মাচুলত সমহার আর চিকিৎসার ক্ষেত্র তদন্তর প্রয়োজনের সময়ত স্বীকৃতিপ্রাপ্ত ন্যায়িক অধিকার ক্ষেত্রের আওতাত ইউরোপীয় সংঘক অন্তর্ভুক্ত করাকে ধরে কেবাটাও বিষয় সংস্কার সাধনের লক্ষ্য লওয়া হয়েছে। মন্ত্রালয়ে প্রকাশ করা মতে এই সংস্কারের দ্বারা নিয়ন্ত্রণ আর নীতি নির্দেশনা প্রক্রিয়া সরলীকরণ করা হব, ব্যয় হ্রাস পাব, স্বচ্ছতা আর রোগ নির্ণয়ের নিশ্চিতি বৃদ্ধি পাব। ইয়ার ফলত উন্নত আর উদ্ভাবনীমূলক চিকিৎসা সা সঁজুলির লভ্যতা নিশ্চিত করা হব। মন্ত্রালয়ে কয় যে এই ব্যবস্থায় চিকিৎসা সা সঁজুলি নিয়ামক ব্যবস্থা শক্তিশালী করার বিশ্বজুড়ি এই ক্ষেত্রে সুব্যবস্থা গড়ি তুলব। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোত অনুষ্ঠিত চলিত টেস্ট ক্রিকেট শৃঙ্খলার দ্বিতীয় তথা অন্তিম খেল ভারতে আজ বাতর যুগুতার পরলকে 7টা উইকেটের বিনিময়ত 452 রান সংগ্রহ করে খেলি আছে। উল্লেখযোগ্য যে কালি প্রথম দিনার অন্তত 5 উইকেটের বিনিময়ত সংগ্রহ করা 300 রানের দ্বিতীয় দিনের খেল আরম্ভ করে। দেবদত্ত পাড্ডিকালে 117 রান করার বিপরীতে অধিনায়ক শুভমন গিলেও অর্ধশতক অর্জন করে। ভারতীয় টেস্ট দলত মধ্যপ্রদেশের অলরাউন্ডার সারন্স জৈনক প্রথমবারের অন্তর্ভুক্ত করা হয়েছে। আনহাতে কামিল নিসারাক প্রথমবারের শ্রীলঙ্কার টেস্ট দলত অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতে প্রথম টেস্টত 165 রানত বিজয় সাব্যস্ত করে শৃঙ্খলাত 1-0 ফলাফলত আগবাড়ি আছে। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে ঘাই ঘাই বাতৰিসমূহ পুনৰ এবাৰ। উপ ৰাষ্ট্ৰপতি চি পি ৰাধাকৃষ্ণন আজি অন্ধ্ৰপ্ৰদেশৰ ইলোৰি জিলাৰ মুছনুৰু গাঁৱত উপস্থিত হৈছে। কেন্দ্ৰীয় বাণিজ্য আৰু উদ্যোগ মন্ত্ৰী পীয়ুষ গোৱেলে জাপানী কোম্পানীসমূহক ভাৰতত ব্যৱসায়ৰ প্ৰসাৰ কৰিবলৈ আহ্বান জনাইছে। মহাৰাষ্ট্ৰৰ অমৰাৱতী জিলা মহিলা হাস্পতালৰ বিশেষ নৱজাতক যতন ইউনিটত আজি পুৱা সংঘটিত অগ্নিকাণ্ডত কমেও 3টি নৱজাতকৰ মৃত্যু হয়। অসম আর মেঘালয়ের মাজত আজি বাহনের চলাচল স্বাভাবিক হয়েছে। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোত অনুষ্ঠিত চলিত টেস্ট ক্রিকেট শৃঙ্খলাত ভারতে কালি সংগ্রহ করা 300 রানের আজি দ্বিতীয় দিনের খেল আরম্ভ করেছে। আমার এটার বাতরি ইমানে, পরবর্তী বাতরি বিয়লি 3 বজাত শুনবলে পাব।
1: শ্রোতাসকলে অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। নিবেদন করা হৈছে জিন্তু দাসৰ কণ্ঠৰ লোকগীত।

0: টোল ফ্রি নাম্বার 1800-420-2233 নম্বর।
1: অর্ধাকাশ অনুষ্ঠানত এইবার শুনাব লৈছো ইয়ে রাত ফিরনা আয়েগে বুলছবির আশা ভোসলের কণ্ঠর এই গীতটি।

0: শ্রোতাসকল, এতিয়া নিবেদন কৰিছো ৰেঙনি অনুষ্ঠানটিৰ।
1: আকাশবাণী তেজপুৰ নিবেদন কৰিছো সংবাদ ভিত্তিক অনুষ্ঠান ৰেঙনি। রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার পৈতৃক গৃহ তেজপুরের ঐতিহাসিক পক্ষী সংরক্ষণের বাবে 1977 সনত অসম সরকারক অর্পণ করেছিল রূপকর পরিয়ালবর্গই। ইয়ার পিছরে পড়া অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগে ইয়াক জ্যোতি ভারতী নামাকরণে নামাঙ্কিত করে শোণিতপুর জেলার জেলা সাংস্কৃতিক উন্নয়ন বিভাগের মূল কার্যালয় হিসাবে অভিহিত করে রাজ্যখনের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যর পীঠস্থানলৈ পর্যবসিত করে তোলে। রূপকর পরিয়ালে অসম সরকারক অর্পণ করার 50 বর্ষত ভরি দিয়া উপলক্ষে অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগে সোণালী জয়ন্তীর এক বিশেষ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করেছে বলে জ্যোতি ভারতী অর্থাৎ পকীত উপস্থিত হয়ে অসম সরকার সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সঞ্চালক রাহুল চন্দ্র দাসে সাংবাদিকর আগত অবগত করে। উল্লেখ যে জেলাখনের ছটিয়া দিবসের কার্যসূচীত অংশগ্রহণ করে জ্যোতি ভারতীত উপস্থিত হয়ে সাংস্কৃতিক বিভাগের দায়িত্বত থাকা বিষয়াগিয়ে এই মন্তব্য করে সোণালী জয়ন্তীর আয়োজন সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে বলেও মন্তব্য করে। রূপকরের ঐতিহ্য বহনকারী ইতিহাস সমৃদ্ধ সামগ্রী সমূহর বিজ্ঞানসম্মত সংরক্ষণের বাবে রাজ্য সরকারে বিশেষ ব্যবস্থা করব বলে জানিবলৈ দিয়ে। তেজপুর মহাবিদ্যালয়ত 36তম নেপালী ভাষা মান্যতা দিবস উদযাপন করা হয়। অকল ভাষা দিবস উদযাপন করে এটা ভাষাক জিয়াই রাখিব পৰা না যায় বলে মন্তব্য করে রঙাপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর রঞ্জন কলিতাই। শিক্ষার্থীর গীত নৃত্যরে মুখরিত হয়ে পড়ে তেজপুর মহাবিদ্যালয় চৌহদ। পুষ্পলাল স্মৃতি অধ্যয়ন গোষ্ঠীর বার্ষিক পত্রিকা সম্ভার এই অনুষ্ঠানতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। উল্লেখ যে তেজপুর মহাবিদ্যালয়ের হেরম্ব শর্মা সৌরণী সভা কক্ষত নেপালী বিভাগের উদ্যোগত আর পুষ্পলাল স্মৃতি অধ্যয়ন গোষ্ঠী তেজপুরের সহযোগত 34তম নেপালী ভাষা মান্যতা দিবস উদযাপন করা হয়। PMS আসনির অধীনত তেজপুরত মহিলা উদ্যোগী সকলের রাষ্ট্রীয় আলোচনা চক্র সম্পন্ন হয়ে যায়। 120গৰাকী মহিলা উদ্যোগীয়ে ব্যবসায়িক বিকাশের বাবে পাঠ গ্রহণ করে। প্যাকেজিং, ব্র্যান্ডিং আর মার্কেটিং শীর্ষক মহিলা উদ্যোগী সকলের এই আলোচনা চক্র তেজপুরের এখন ব্যক্তিগত হোটেলত MSME ডেভেলপমেন্ট এন্ড ফেসিলাইজেশন অফিস তেজপুরের উদ্যোগত আর এডুপুর ফাউন্ডেশনের সহযোগত অনুষ্ঠিত হয়। তেজপুর বিশ্ববিদ্যালয়ত নির্মীয়মান একটা অট্টালিকার পরা এজন শ্রমিক দুর্ঘটনা সংঘটিত হয়ে মৃত্যুমুখত পড়ে। বিশ্ববিদ্যালয়খনের সূত্রই প্রকাশ করা অনুসরি তেজপুর বিশ্ববিদ্যালয় চৌহদত নির্মীয়মান CRH-র অট্টালিকাটোর চতুর্থ মহলাত কাম করে থাকা শ্রমিক আব্বাস আলী ওরফে বুলবুল তললৈ সরি পড়ে। গুরুতরভাবে আহত হওয়া 20বছরীয় শ্রমিকজনক তেজপুরের এখন নার্সিং হোমলৈ নিয়া হয় যদিও তেওঁ বাটতে মৃত্যু ঘটা বলে চিকিৎসকে জানিবলৈ দিয়ে। তেজপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিশিষ্ট চিকিৎসক ডাক্তর রঞ্জিত বরুয়ার দেহাবসান ঘটিছে। তেজপুরের এইগৰাকী বিশিষ্ট ব্যবসায়ী দিল্লির গুরগাঁওর মারেঙ্গা এশিয়া হাসপাতালত দেহাবসান ঘটে। উল্লেখ যে 1969 সনরে ডিব্রুগড়ের অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের MBBS ডিগ্রিধারী তেজপুর জয়মতী পথার সমীপর শঙ্কর মন্দির পথ নিবাসী এগারী সম্ভ্রান্ত চিকিৎসক তথা ব্যবসায়ী হিসাবে জনাজাত আছিল ডাক্তর রঞ্জিত বরুয়া। তেজপুরের বিশিষ্ট

0: প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করি। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: খন্তেক পাছতে গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা প্ৰচাৰিত মুখ্য বাতৰি আমাৰ কেন্দ্ৰ ৰিলে কৰি শুনাব।

0: শ্ৰোতাসকল,
1: এতিয়া নিবেদন কৰিছোঁ পাণ ভৌমিক আৰু সংগীবৃন্দৰ কণ্ঠৰ চাহ জনগোষ্ঠীৰ লোকগীত।
2: হে উড়ি যাওছে উড়া জাহাজ বসিছে জার্মনি, উড়ি যাওছে উড়া জাহাজ বসিছে জার্মনি, টকা পাঁচটা দৌছে ননি নে বিজাব পানি চাতি চ।

হেন মহা দিব্যবন দেখিলন্ত তিনয়ন তাৰ মাজে কইনা এক আছে গোটেই লক্ষ্মী সম নহে কটাক্ষ তলুক্য।